আজ বুধবার 15ই আশ্বিন 1948 শকাব্দ, 7ই অক্টোবর 2026 খ্রিস্টাব্দ, 19ই আশ্বিন 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:32 হয়ে 42 সেকেন্ডে, সূর্যাস্ত বিকাল 5:16 হয়ে 10 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হলো গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:57 হয়ে 20 সেকেন্ড।

এর অনুষ্ঠান গানে গানে। 9:25 জেলার চিঠি। পশ্চিম বর্ধমান থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা চন্দ্রশেখর চট্টোপাধ্যায়। 9:30 গানে গানের পরবর্তী অংশ। বেলা 10:00 গানের ভেলা, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। 11:00 যুববাণীর অনুষ্ঠান সৃষ্টি। অতিথি হিসেবে থাকবেন দীপ্তি সাহা, উপস্থাপনায় আঁখি মুখোপাধ্যায় ও মনীষা চক্রবর্তী। 12:00 কীর্তন, পরিবেশনায় সুমিতা সাহা। 12:15 লোকগীতি, শিল্পী অদীপা সাহা। 12:33 গ্রামীণ মহিলাদের জন্য অনুষ্ঠান শ্রী ভবন, কৃষিক্ষেত্রে খনার বচন। এই বিষয়ে আলোচনায় থাকবেন ডক্টর মধুমিতা চক্রবর্তী, ডক্টর সুদীপ মণ্ডল এবং স্বাগতা মণ্ডল মল্লিক। 1:00 বাংলা ছায়াছবির গান, 1:45 রবীন্দ্রসঙ্গীত, 2:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা, 2:30 বাংলা আধুনিক গান। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন গুগলি, উপস্থাপনায় নীলাদ্রি সেন। 5:30 বিদ্যার্থীদের জন্য 10ম শ্রেণীর বাংলা বিষয়ে পাঠদান করবেন মহিষ্টিকুড়ি BSM উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মৃত্যুঞ্জয় দাস, সঙ্গে থাকবে 2 বিদ্যার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন লোকগীতি, পরিবেশনায় পুলিনচন্দ্র মান্ডি ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠান, শুনবেন কথিকা আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, বলবেন তুফান হাঁসদা। এরপরে লোকগীতি, পরিবেশনায় বাহামাই কৌশল্যা হাঁসদা ও সহশিল্পীবৃন্দ। 6:38 কৃষি কথার আসর। প্রথমে বিশ্ব তুলা দিবস উপলক্ষে সোমনাথ সর্দারের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়। এরপরে আমাদের রাজ্যে বাণিজ্যিকভাবে রসুন ও আদা চাষের সম্ভাবনা নিয়ে ডক্টর তপন কুমার মাইতির সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:30 সমীক্ষা, রাত 8:00 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আসার কথা, 8:30 আইনি কথা, বিষয় কেন্দ্রীয় পণ্য ও পরিষেবা কর আইন, অতিথি আইনজীবী বৌধায়ন ভট্টাচার্য, সাক্ষাৎকার গ্রহণ ও প্রযোজনা রৌলিনা সেনগুপ্ত। 9:00 শাস্ত্রীয়সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সরোদ শিল্পী আবির হোসেন। 9:30 আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন পরিতোষ সেনের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণ করেছেন সুনেত্রা ঘটক। 10:00 সেবা সংকল্প অভিযান, আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের প্রযোজনা। 10:15 বাংলা ছায়াছবির গান, 10:30 কীর্তন, পরিবেশনায় সুমিতা সাহা, 10:45 শ্যামাসঙ্গীত, শিল্পী অজিত গোস্বামী। 11:10 শাস্ত্রীয়সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সরোদ শিল্পী অভিষেক লাহিড়ী। সঞ্চয়িতা প্রচারতরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত, শুনবেন সন্তুর শিল্পী পণ্ডিত তরুণ ভট্টাচার্য। 6:25 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মনোজ মুরলী। 6:45 রামচরিত মানস, শুনবেন 256তম পর্ব। 6:45 ভক্তিগীতি, শিল্পী অজিত গোস্বামী। 7:10 যুবনের অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় অর্পিতা পাল। 8:30 বাঁশিতে লঘুসঙ্গীতের সুর, শিল্পী অশোক বন্দ্যোপাধ্যায়। 8:35 বাংলা আধুনিক গান, শিল্পী শ্যামাপ্রসাদ দাস। 9:10 রাজধারা, বেলা 10:15 আঞ্জুমান। 11:00 স্বাস্থ্যসঙ্গীতের অনুষ্ঠানে প্রথমে সরোদ শিল্পী অভিষেক লাহিড়ী, পরে খেয়াল শিল্পী নীলাঞ্জনা দত্ত ও শীলাঞ্জনা দত্ত। 12:00 সুরভি, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা লহরা, শিল্পী সমীর চট্টোপাধ্যায়। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 শ্যামাসঙ্গীত, শিল্পী অজিত গোস্বামী। 5:20 উর্বশী, সন্ধ্যে 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা। 6:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সরোদ শিল্পী অভিষেক লাহিড়ী। 7:10 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবায় গৌরবময় 25 বছর পূর্তি উপলক্ষে আমাদের এই বিশেষ ধারাবাহিকে থাকছে দীর্ঘ এই পথচলায় তাঁর গৃহীত প্রধান উদ্যোগ, কর্মসূচি, সংস্কার ও প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা। 7:45 দর্পণ, রাত 8:00 হিন্দি ছায়াছবির গান। 8:10 ভারতীয় বিমানবাহিনীর 94তম বর্ষপূর্তির প্রাক্কালে বিশেষ বার্তা দেবেন চিফ অফ এয়ার স্টাফ এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং, PVSM AVSM। শুনলেন আজ সারাদিনের গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচারতরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। এখন সুবদ্ধ সঙ্গীত, শুনবেন সন্তুর শিল্পী পণ্ডিত তরুণ ভট্টাচার্য, রাগ প্রথমে চারুকেশী, পরে বসন্ত মুখারী।

শুনলেন সন্তুর, শিল্পী ছিলেন পণ্ডিত তরুণ ভট্টাচার্য। সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানটি এখানেই শেষ হল। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মনোজ মুরলী।

শুনলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ছিলেন মনোজ মুরলী। এখন শুনবেন ধারাবাহিক রামচরিত মানস। আজ শুনবেন 256তম পর্ব।

শুনলেন ধারাবাহিক রামচরিত মানস, আজ শুনলেন 256তম পর্ব। এখন শুনবেন ভক্তিগীতি, শিল্পী অজিত গোস্বামী।

শুনলেন ভক্তিগীতি, শিল্পী ছিলেন অজিত গোস্বামী। একটু পরেই খবর দিল্লি কেন্দ্র থেকে।

গুড মর্নিং, কেমন আছো তুমি? ঘুম ঘুম চোখে কি রেডিওটা টিউন ইন করেছো, নাকি ইতিমধ্যেই তোমার হাতে গরমা গরম চা বা কফির কাপটা চলে এসেছে? হ্যাঁ জানি, আর যাই হোক, এই বুধবারের সকালটা ধীরে শুরু করলে তো চলবে না বস। একটু পর থেকেই রেডি হয়ে অফিস হোক, স্কুল হোক কিংবা কলেজের জন্য তুমি রেডি হতে শুরু করবে। আর এদিকে আমিও কিন্তু একদম যুববাণীর স্টুডিওর ঘড়ি দেখে সঠিক সময় চলে এসেছি শুধুমাত্র তোমার সঙ্গে জমি আড্ডা দেবো বলে। যুবনী স্টুডিওর ঘড়ি বলছে বেজে গেছে ঠিক সকাল 7:10, আর আমি অর্পিতা থাকবো আগামী টানা 50 মিনিট শুধুমাত্র তোমার সঙ্গে। সঙ্গে থাকবে গান, আজকের দিনের গুরুত্বপূর্ণ কিছু ঘটনা, আর সঙ্গে একটু রিয়ালিটি চেকও দেবো তোমাকে। আর আজকে বিশেষ করে কথা বলবো ফেস্টিভ্যাল মুড নিয়ে। ইতিমধ্যেই আমরা পুজোর মুডে কিন্তু চলেই এসেছি, আর মানে জাস্ট দোরগোড়ায় নিঃশ্বাস ফেলছে দুর্গাপুজো।

হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি দুর্গাপুজোর, সেই সমস্ত কিছু নিয়ে কথা হবে। শুধুমাত্র আমার সঙ্গে তোমায় থাকতে হবে ঠিক সকাল 8টা পর্যন্ত। কথা তো চলতেই থাকবে তোমার আমার, কিন্তু অনুষ্ঠানের শুরুটাই যদি গান ছাড়া হয় তাহলে কি আর আজকের সকালটা জমজমাট হয় বলো তো? একদমই নয় নিশ্চয়ই। তাই এখন তোমার জন্য সাজিয়ে রাখলাম শানের কণ্ঠে অন্তহীন সিনেমার গান, আর গানের পর আবারও ফিরে আসছি আমি অর্পিতা, শুনছো তুমি সুপ্রভাতের আসর।

গানের পরে ফিরে এলাম আমি অর্পিতা, শুনছো তুমি সুপ্রভাতের আসর। আর এখন এই মুহূর্তে আমি জানি না তোমাদের দিকে কুয়াশা পড়েছে কিনা, আপাতত আমি যখন ঘুম থেকে উঠেই আজকে যখন জুবানের স্টুডিওর দিকে আসছি ভোরবেলা, তখন কিন্তু এদিকে বেশ ভালোই কুয়াশা পড়া শুরু হয়ে গেছে। মানে বুঝতে পারছি শহরে শীতও আসবে আসবে করছে, আর এদিকে মা দুর্গাও আসবে আসবে করছে। তবে না, খুব একটা দূরে নয় মা দুর্গা আসতে, পুজো আসতে আর খুব একটা বেশি দিন নয়। তবে সেই বিষয়ে কথা বলবো, কিন্তু তার আগে যদি একটু স্কুল কলেজের দিকে ঢু মারি, কারণ পুজোর ছুটিও তো প্রায় পড়বেই করছে, আর খুব একটা বেশি দিন নেই পুজোর ছুটি পড়ার। আর স্কুলের কথা এই কারণেই বলছি, কারণ ওই মনে আছে স্কুল কলেজে পড়ার সময় সেই এক গুচ্ছ সাল যে মনে রাখতে হতো, ইতিহাস বইটার কথা মনে পড়ে কি? না, যাদের ইতিহাস খুব পছন্দের সাবজেক্ট একেবারেই আমি তাদের কথা বাদ দিয়ে বলছি, ওই যে এক গুচ্ছ সাল মনে

0: বাপরে বাপ, সে যে কি মুশকিল হতো, যারা আমরা মনে রাখতাম তারাই জানি। তবে মনে রাখতে যতই মাথার ঘাম পায়ে পড়ুক না কেন, কোনো না কোনো রকম মাধ্যমে তো সেই সমস্ত সালগুলোকে মনে রাখতেই হতো, তাই না? আর এখন বরং সেই ইতিহাসের পাতাটাই একটু উল্টে পাল্টে দেখি যে আজকের দিনে ঠিক কি ঘটেছিল, যার জন্য ইতিহাসের পাতায় আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ হয়ে থেকে গেছে।
1: আজ এই দিনে
0: জয়গোপাল তর্কালঙ্কার, জন্ম 7ই অক্টোবর। তিনি প্রধানত সাহিত্যিক ও শাব্দিক হিসেবেই তার পরিচিতি সকলের কাছে। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন তার অন্যতম ছাত্র। বাবার কাছে শিক্ষালাভের পর তিনি বারাণসী চলে যান, আর সেখানে পাশ্চাত্য তত্ত্ববিদ হেনরি থমাস কোলব্রুককে বাংলা ও সংস্কৃত শেখানোর জন্য পণ্ডিত রূপে নিযুক্ত হন। তারপর সাল 1805 থেকে 1823 খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশনে উইলিয়াম কেরির অধীনে তিনি কাজ করেন, আর ওই সময়ে তিনি জন ক্লার্ক মার্শম্যানের সম্পাদনায় সমাচার দর্পণ প্রকাশে সহায়তা করেন। তার রচিত ও সম্পাদিত গ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা গ্রন্থগুলোর নাম আজকে দিনে না বললেই নয়। তার মধ্যে রয়েছে শিক্ষাসার 1818, কৃষ্ণ বিষয়ক শ্লোক 1817, চণ্ডী 1819, পত্রের ধারা 1821, বঙ্গাভিধান 1838 এবং পার্শ্বিক অভিধান অন্যতম, যেগুলো কখনো না কখনো আমার মনে হয় একবার হলেও তুমিও পড়েছ। অনির্বাণ ভট্টাচার্য, যার জন্ম আজকের দিনেই 7ই অক্টোবর 1986, একজন ভারতীয় মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা। তিনি অনেক জনপ্রিয় মঞ্চ নাটকে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। মনোজ মিত্র রচিত দেবেশ চট্টোপাধ্যায় পরিচালিত দেবীর সর্বমস্তা ছিল তার প্রথম সফল মঞ্চ নাটক। তার অন্যান্য উল্লেখযোগ্য মঞ্চ নাটকগুলি হল অ্যান্টনি সৌদামিনী, নাগমণ্ডলা, যারা আগুন লাগায়, বিসর্জন, FM মহানগর, কারু বাসনা, অদ্য শেষ রজনী এবং অথই, এছাড়াও প্রচুর রয়েছে। এবার বলি 2017 সাল, অদ্য শেষ রজনীতে সেরা অভিনেতা হিসেবে মহিন্দ্রা এক্সেলেন্স ইন থিয়েটার অ্যাওয়ার্ডস পেয়েছিলেন তিনি। এরপর 2015, সেই সালে তিনি জি বাংলার টেলিফিল্ম কাদের কুলের বউ দিয়ে চলচ্চিত্র জীবন শুরু করেছিলেন। ঈগলের চোখ চলচ্চিত্র থেকে তিনি বিশান রায় চলচ্চিত্রে খ্যাতি পেয়েছিলেন, আর এই চরিত্রে অভিনয় করার জন্য তিনি 2017 সালে পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন। 2019 সালে তিনি ঘরে বাইরে আজ চলচ্চিত্রের নিখিলেশ চৌধুরীর চরিত্রের জন্য প্রথম সেরা অভিনেতা পুরস্কার পেয়েছিলেন, যা সমালোচক এবং শ্রোতাদের কাছে খুব প্রশংসা কুড়িয়েছিল। আর এছাড়াও আজকে অভিনেতার জন্মদিনে একটা কথা না বললেই নয়, খুব সামনেই রিলিজ করছে বড় পর্দায় অনেক দিন পর তার সিনেমা, আর যেটার নাম আমরা সকলেই এখন জানি, দেসু 7, যেখানে অনেক দিন পর দেব তাকে আবারও ফেরাচ্ছেন বড় পর্দায়। তো দুর্গা পুজোর সময় আশা করি তুমিও সিনেমা হলে গিয়ে তাকে বড় পর্দায় আবারও তার সেই অভিনয় দেখার সুযোগ তোমারও হবে, তুমিও চলে যাবে সিনেমা হলে সিনেমাটা দেখতে। তবে আজকে তার জন্মদিনে যখন কথা বলছি, তাকে নিয়ে কথা বলছি, তার গান শোনাবো না সেটা কি করে হয়? অনির্বাণ ভট্টাচার্যের কণ্ঠে কিচ্ছু চাইনি আমি, শাহজাহান রেজিডেন্সি সিনেমা থেকে রাখলাম এখন শুধুমাত্র তোমার জন্য। গানের পরেই ফিরে আসছি আমি অর্পিতা, শুনতে থাকো।

ফিরে এলাম গানের পর, শুনছো তুমি সুপ্রভাতের আসর। শারদ আকাশের সাদা মেঘের ভেলা, বাতাসে কাশফুলের গন্ধ, আর দূর থেকে ভেসে আসছে ঢাকের সেই চেনা আওয়াজ। হ্যাঁ, মানে বুঝতেই পারছো উৎসবের মরশুম একেবারে সামনে এসে গেছে। বছরের এই কয়েকটা দিন যেন ব্যস্ত শহরটাও একটু অন্যরকম হয়ে ওঠে। আলোয় সেজে ওঠে রাস্তা, নতুন জামায় সেজে ওঠে মানুষ, আর মনটা যেন একটু বেশি আনন্দ করতে চায়। দুর্গাপুজো আমাদের কাছে শুধু একটা উৎসব নয়, এটা একটা ইমোশন, একটা ট্রেডিশন, একটা রিইউনিয়নও বলা চলে। তবে অসংখ্য ছোট ছোট স্মৃতির নামও কিন্তু দুর্গাপুজো। আচ্ছা বলো তো, তোমার কাছে দুর্গাপুজো মানেটা ঠিক কী? কারো কাছে পুজো মানে নতুন জামা, কারো কাছে বন্ধুদের সঙ্গে রাত ভোর ঠাকুর দেখা, আবার কারোর কাছে মায়ের হাতের ভোগ, আবার কারোর কাছে পুজো মানেই বাড়ি ফেরা। এই যে দুটো শব্দ, বাড়ি ফেরা, এই দুটোর শব্দের মধ্যেও কিন্তু প্রচুর কিছু ইমোশন মিশে থাকে। অনেকে বাড়ি ফেরার ডাক পায়, অনেকে বাড়ি ফেরার ডাক পায় না। আবার যারা দীর্ঘদিন বাইরে থাকে কাজের সূত্রে, তারা যেরকম বাড়ি ফেরার জন্য এই সময়টায় প্রায় ছটফট করে, আবার ঠিক উল্টো দিকেও আরও একদল মানুষ রয়েছে যারা সারা সপ্তাহ এই ব্যস্ত শহরের ভিড় ভাট্টা ঠেলে কাজে যায়, বাড়ি ফেরে এই সময়টায়, এই দুর্গাপুজোর কিছুটা সময় তারা চায় একটু মুক্তি, একটু নিরিবিলি, একটু শান্ত, যদি কিছুটা দিন কয়েকটা সময় সুন্দরভাবে দূরে কোথাও কাটানো যায়। তো কোথাও বাড়ি ফেরা হয়, কোথাও ঘুরতে যাওয়া হয় এই পুজোর সময়। আরও একটা ব্যাপার কিন্তু খুব কমন, পুজো এলেই আমাদের মনটা যেন একটু ছোটবেলার দিকে ফিরে যায়, সেই স্কুলের ছুটি যেটা একটু আগেই বলছিলাম। পুজোর ছুটির একটা আলাদাই মজা। তাছাড়াও সারা বছর স্কুলে তো নানান রকম ছুটি পাওয়া যেত, কিন্তু এই যে পুজোর ছুটি, আমার মনে আছে যখনই নতুন ক্লাসে উঠতাম এবং নতুন ডায়েরি পেতাম, ঠিক সবার আগে আগে দেখে নিতাম হলিডেজের মধ্যে পুজোর ছুটি কতদিনের রয়েছে, এটা দেখার একটা আলাদাই মজা থাকতো। আর পুজোর আগে নতুন জামা কেনা, জুতোর বাক্স খুলে বারবার জামা জুতোগুলো চেক করে নেওয়া, অষ্টমীর সকালের অঞ্জলি, আর নবমীর রাতে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরোনো, সঙ্গে এটাও প্ল্যান থাকতো যে কবে কোন দিন কোন জামাটা কখন পরবো, সমস্ত কিছু প্ল্যান রেডি হয়ে থাকতো। আর বয়স যত বাড়ে পুজোর ডেফিনেশনও বদলাতে থাকে। পুজোর সময় আরও একটা জিনিস যেটা হতো, সেটা এখনকার মতন তো সারা বছর কখনো না কখনো শপিং হয়েই যাচ্ছে, এই বিষয়টা তো ডেফিনেটলি ছিল না বেশ কিছু বছর আগে, 15-20 বছর আগে তো এই জিনিসটা ছিল না, শুধুমাত্র পুজোতে বা হয়তো জন্মদিনে এই পার্টিকুলার একটা দুটো অকেশনেই তখন শপিং করা হতো। এখন যেহেতু সব সময় হয়, তাই ওই নতুন জামার যে গন্ধ, পুজোর সময় যে নতুন জামা হচ্ছে, কার কটা জামা হচ্ছে, এখন তো সেই প্রশ্নটাই মনে হয় না। আর আমি শুনতে পাই, আমি কখনোই শুনতে পাই না এখন যে কিরে তোর কটা জামা হলো, কিরে তোর কটা জামা হলো, কারণ সারা বছরই কিছু না কিছু হচ্ছে। এবং এরকমও হয় যে সারা বছর এতগুলোই কেনা হয়ে থাকে যে কত জামা যে পরাই হয় না, সেগুলো আরামসে পুজোর সময় পরে নেওয়াই যায়, কারণ সেগুলো কখনো পরাই হয়নি, নতুনই জামা, তাই না? সেরকমও তো হয়েছে কখনো না কখনো। তো এই যে পুজোর ডেফিনেশন

চেঞ্জ হতে থাকে, আমরাও চেঞ্জ হতে থাকি, আমাদের মানসিকতা চেঞ্জ হতে থাকে, কিন্তু একটা জিনিস কখনো বদলায় না, আর সেটা হচ্ছে পুজোর এক্সাইটমেন্ট। এই যে পুজো আসছে, ঠিক একটু আগে যেরকমটা বলছিলাম বাড়ি ফেরা, এই শব্দটার মানে একটা আলাদাই ইমোশন যেরকম আছে, ঠিক পুজো আসছে এই শব্দটার মতো কিন্তু একটা অদ্ভুত আনন্দ পেটে গুরু গুরু মজা, নানান প্ল্যানিং প্লটিং সমস্ত কিছু রেডি, এটার একটা আলাদাই এক্সাইটমেন্ট, তাই না? তবে হ্যাঁ, ছোটবেলার পুজো মানেই ছিল কতগুলো জামা পেলাম, আর এখন হচ্ছে কতজনের সঙ্গে দেখা হবে, প্রশ্নটা থেকে গেছে কিন্তু প্রশ্ন করার জিনিসগুলো বদলে গেছে। প্রশ্ন আজও হয়, চারিপাশে আজও প্রশ্ন ঘোরাফেরা চলে, কিন্তু প্রশ্নগুলোর ধরন বদলে গেছে। জীবন বদলায়, মানুষ বদলায়, কিন্তু আর যাই হোক, পুজোর নস্টালজিয়া তো কিন্তু কোনোভাবেই বদলায় না। তাই দুর্গা পুজোর এই কটা দিন ঠিক যে যেরকমভাবে চায় ঠিক সেরকমভাবেই মজা করতে ভালোবাসে। আর এই সময় যেটা বলছিলাম, বাড়ি ফেরার ক্ষেত্রে যেরকম মানে কলকাতায় ফেরার ক্ষেত্রে ঠিক যেভাবে টিকিটের প্রাইস বাড়তে থাকে, ঠিক উল্টো দিকে কলকাতা ছেড়ে বাইরে ঘুরতে যাওয়ার সময়ও যদি দেখো, তুমি ট্রেন হোক, ফ্লাইট হোক, বাস হোক, টিকিটের প্রাইস যেরকম বাড়তে থাকে, সিটি পাওয়া যায় না, সমস্ত কিছু ফুল। তো যারা এই সময় পাহাড়ে ঘুরতে যাওয়ার প্ল্যান করছো, আর এরকম শীতের আমেজ কিন্তু প্রায় আজকে তো আমার মনে হচ্ছে স্টুডিওতে আস্তে আস্তে বোধহয় আমি ঢুকেই গেছি, নভেম্বরের এন্ডের দিকে চলেই এসেছি, কারণ চারিদিকটা কুয়াশায় ঢাকা। আর এরকম একটা সময় এত কথা যখন আমি বললামই, তার উপর পাহাড়ও চলে এলো, শীত চলেই আসছে প্রায়, আর যদি তুমি প্ল্যান করে থাকো তাহলে পাহাড়ে গিয়ে এই গানটা না শুনলে কি হয় বলো তো? কাঠমান্ডু সিনেমা থেকে শ্রেয়া ঘোষালের কণ্ঠে সাজিয়ে রাখলাম এখন শুধুমাত্র তোমার জন্য একটা মিষ্টি গান, গানে গানেও বলছে এত আলো আগে কখনো দেখিনি, দুর্গা পুজোর সময় কলকাতা যেভাবে আলোয় সেজে ওঠে সেটা দেখার মজাই আলাদা। গানের পর ফিরে আসছি আমি অর্পিতা, শুনছো তুমি সুপ্রভাতের আসর

কিছু উৎসবকে চোখ বন্ধ করেও চেনা যায়। দুর্গাপুজো ঠিক যেন সেরকমই একটা উৎসব। চোখ বন্ধ করো, কি শুনতে পাচ্ছ? ঢাকের আওয়াজ। কি দেখতে পাচ্ছ? আলোয় ঝলমলে প্যান্ডেল। আর কি গন্ধ পাচ্ছ? ধূপের গন্ধ, শিউলি ফুল, নতুন জামা আর মণ্ডপের পাশের ফুচকার গন্ধ। আর পুজোর খাবারের কথা বললে তো আলাদা একটা অনুষ্ঠান অনেকটাই কম পড়ে যাবে, মানে আলাদা একটা অনুষ্ঠান করতেই হবে, না হলে এই যা যেটুকু সময় এখন পড়ে আছে সেটুকু কিছুই নয়। ষষ্ঠীর সন্ধ্যায় বাইরে খাওয়া দাওয়া, সপ্তমীর ভোগ, অষ্টমীর খিচুড়ি, নবমীর বিরিয়ানি কিংবা রোল, আর দশমীর মিষ্টি। পুজোর ক্যালোরি কিন্তু গুনে শেষ করা যাবে না, আর কেউ গোনেও না, কারণ পুজোতে একটাই কথা চলে, এবারে একটু খেয়ে পরে ঠিক ডায়েট করে নেব। কি তাই তো, তুমিও বলো নিশ্চয়ই। আর দুর্গাপুজোর প্রতিটা দিন কিন্তু আলাদা একটা গল্প নিয়ে আসে। এই যেমন ষষ্ঠী মানেই আমাদের শেষ, মানে অপেক্ষার শেষ, মা চলে এসেছেন। প্যান্ডেলে প্রথমবার ঠাকুর দেখতে যাওয়ার এক্সাইটমেন্টটাই একেবারে আলাদা। এরপর আসে সপ্তমীর সকাল, আর সপ্তমীর সকাল মানেই অনেকের কাছে অঞ্জলি, ভোগ আর পরিবারের সঙ্গে সময় কাটানো। আর বিকেল হলেই শুরু আজ কোথায় যাব। আর অষ্টমী মানে আরও একবার অঞ্জলি, মানে সপ্তমী থেকে দশমী অবধি অনেকে অঞ্জলি দেয়, আর যেটার মধ্যে অষ্টমীর পরে অষ্টমীর দিনের অঞ্জলিটা আর যাই হোক কোনোভাবেই মিস করা যাবে না, তাই না? আর অঞ্জলির পরে ভোগ, আর তারপর সাজগোজ করে বেরিয়ে পড়া। অনেকের কাছে অষ্টমীর সন্ধেটাই পুজোর সবচেয়ে স্পেশাল মোমেন্ট, আর নবমীর রাত যেন পুজোর ক্লাইম্যাক্স। বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি, ছবি তোলা, খাওয়া দাওয়া, মনে হয় আর একটু সময় যদি থাকতো। আর তারপর আসে দশমী, ঢাকের আওয়াজ থাকে কিন্তু তার মধ্যে একটা মন খারাপও মিশে যায়। সিঁদুর খেলা, বিসর্জন, আবার এসো মা, একটা উৎসবের শেষ হয় কিন্তু রেখে যায় সঙ্গে অনেকগুলো স্মৃতি, তাই না? আর কলকাতার পুজোর কথা বলবো, প্যান্ডেল হপিংয়ের কথা বলবো না, তা কি করে হয় বলো তো? পুজোর সময় কলকাতা যেন একটা ওপেন এয়ার ফেস্টিভ্যাল, কোথাও বড় থিম, কোথাও সাবিকিয়ানা, কোথাও শিল্পীদের অসাধারণ কাজ, আবার কোথাও ছোট্ট পাড়ার মণ্ডপে অদ্ভুত সুন্দর একটা পারিবারিক আবহ থাকে। আর প্যান্ডেল হপিংয়ের নিজস্ব কিছু রুলস আছে কিন্তু। রুল নাম্বার ওয়ান, কমফোর্টেবল শ্যুজ পরা, কারণ প্রথমেই বলবো আজ একটুখানি ঘুরবো আর তারপর যত রাত বাড়বে আর একটা পুজো দেখিনি, আর একটা পুজো দেখতে যাই, এইগুলো কিন্তু চলতেই থাকে।

আমার যেটা হয় সেটা হচ্ছে হাঁটতে হাঁটতে হাঁটতে হাঁটতে পায়ের মধ্যে ফোসকা। তাই আর যাই হোক না কেন, পুজোয় যেই নতুন জামা পরছো বা জুতো পরছো সেটা একটু পুজোর আগে দেখে নিও, যাতে ঠিকঠাক তুমি কমফোর্টেবল থাকো, মানে আর যাই হোক পুজোর আনন্দটা যেন পুরোপুরি উপভোগ করতে পারো, এটুকুই বলার। আর পুজোর একটা অদ্ভুত ক্ষমতা তো আছে, সেটা হলো আমাদের বর্তমানের পাশাপাশি অতীতেও কিন্তু খুব সুন্দরভাবে ফিরিয়ে নিয়ে যায়। হয়তো সেই মানুষটা আজ আমাদের সঙ্গে নেই, হয়তো সেই বন্ধুত্বটা আর আগের মতো নেই, হয়তো সেই পুরনো পাড়ার পুজোটাও বদলে গেছে, কিন্তু পুজো এলেই কিছু স্মৃতি আবার ফিরে আসে। মনে পড়ে যায় কার সঙ্গে প্রথম ঠাকুর দেখতে যাব বলেছিলাম। কিন্তু মানুষ আমাদের জীবনে পার্মানেন্টলি থেকে যায় না। কার সঙ্গে ফুচকা খেয়েছিলাম, কার সঙ্গে রাত জেগে গল্প করেছিলাম, আর কার সঙ্গে আগামী বছর আবার দেখা হবে বলেছিলাম, ঠিক মনে পড়ে না। কিন্তু আর যাই হোক, মানুষ যেমন জীবনে পার্মানেন্টলি থেকে যায় না, কিন্তু উৎসব তাদের স্মৃতিগুলোকে কিন্তু একেবারে পার্মানেন্টলি রেখে দেয়। আর দুর্গাপুজো বোধহয় তেমনই একটা উৎসব, আর সেই কারণেই এই উৎসব ঘিরে এত উন্মাদনা, এত আনন্দ, এত আয়োজন। তবে এত আনন্দ, এত আলো, এত সাজসজ্জার মাঝেও দুর্গাপুজোর কিন্তু একটা গভীর অর্থ আছে। মা দুর্গা শুধু দেবী নন, তিনি শক্তির প্রতীক। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার শক্তি, ভয়ের সামনে দাঁড়ানোর শক্তি, খারাপ সময় পেরিয়ে আবার নতুন করে শুরু করার শক্তি। আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো মহিষাসুর কিন্তু থাকে, কখনো সেটা ভয়, কখনো হতাশা, কখনো ব্যর্থতা, আবার কখনো নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলা। আর এই পুজোয় তাই শুধু মায়ের কাছে কিছু চাওয়া নয়, নিজের ভিতরের শক্তিটাকেও খুঁজে নেওয়া যাক। যারা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তাদের জন্য এই পুজোটা হয়ে উঠুক না একটা নতুন শুরুর সময়। আর পুরনো প্রেমে ছ্যাঁকা যদি খেয়ে থাকো তাহলে আমার কিছু বলার নেই, কিন্তু পুজোর মরশুমে যদি তুমি তোমার মনের মতো কোনো মানুষকে পেয়ে যাও তাহলে এই গানটা অবশ্যই তাকে ডেডিকেট করতে কিন্তু ভুলো না। দিওয়ানা সিনেমা থেকে শান এবং জুন ব্যানার্জির কণ্ঠে রাখলাম তোমার জন্য সিনেমার টাইটেল সং। গানের পর আবারও ফিরে আসছি শুধুমাত্র তোমার সঙ্গে কথা বলতে, তাই কোথাও যেও না কিন্তু।

স্টুডিওর ঘড়ি বলছে হাতে একেবারে সময় কম, প্রায় সময় শেষের দিকে। যেতে যেতে একটাই কথা বলবো, উৎসব মানে কিন্তু অনেক দায়িত্ব, তাই পুজোয় যতটা সম্ভব পাবলিক প্লেসের পরিষ্কার রেখো। বয়স্ক মানুষ, শিশু এবং যাদের ভিড়ে সমস্যা হয় তাদের কথা একটু মাথায় রেখো, আর রাস্তায় বেরোলে অবশ্যই ট্রাফিক রুলস মেনে চলো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, পুজোর আনন্দ যেন অন্য কারোর অসুবিধের কারণ না হয়। একটু কাইন্ডনেস, একটু পেশেন্স আর একটু সচেতনতা, এই তিনটে জিনিস থাকলে আমার মনে হয় সবার পুজোই আরও সুন্দর হয়ে উঠবে। দেখতে দেখতে আমাদের আজকের পুজোর আড্ডার সময়ও প্রায় শেষের দিকে, কিন্তু পুজো তো শুধু এই চারটে দিনের জন্য বা পাঁচটা দিনের জন্য নয়, তাই না? পুজো মানেই অনেক বেশি অপেক্ষা থাকে, আর পুজো মানেই বাড়ি ফেরা। তাই পুজো মানে প্রিয় মানুষের সঙ্গে দেখা হওয়া, পুজো মানে পুরনো স্মৃতিটাকে আরও একবার ছুঁয়ে দেখা, আর পুজো মানে আবার নতুন করে ভালো থাকার একটা অজুহাত খুঁজে বের করে নেওয়া। তাই পুজো খুব ভালো কাটুক, আর যতই ব্যস্ত থাকো না কেন, একটু সময় বের করে নিও, পরিবারের সঙ্গে কাটিও সময়, বন্ধুদের সঙ্গে মজা করে দারুণভাবে জমজমাটভাবে কাটিও পুজোটা, আর নিজের জন্যেও একটু সময় বের করে নিও। আরও একটা কথা, যারা দূরে আছে, যাদের সঙ্গে দীর্ঘদিন কোনো যোগাযোগ নেই, একটা ফোন কল করে নিতেই পারো, কারণ আর যাই হোক শেষ পর্যন্ত পুজোর সবচেয়ে বড় আনন্দটা কিন্তু প্যান্ডেলে নয়, মানুষের মধ্যেই থাকে। ঠিক আছে, আপাতত আর যেহেতু হাতে সময় নেই, প্রত্যেক দিনের মতো আজকেও একটা মিষ্টি গানে রেখে যাব তোমায়, প্রেমের গান, ভালোবাসার গান, একটু পুরনো সিনেমার গান, তবে গানটা আজও শুনলে মনে হয় আরও একবার প্রেমে পড়ে তো দেখাই যেতে পারে। রেখে গেলাম তোমার জন্য একটা মিষ্টি গান, গানের পর আর আজকের মতো ফিরছি না, তবে কথা দিয়ে যাচ্ছি পুজোর মধ্যে আবারও তোমার সঙ্গে দেখা হবে, কথা হবে। টাটা, ভালো থেকো, ভালো রেখো সবাইকে।

এতক্ষণ বাঁশিতে লঘু সঙ্গীতের সুর বাজিয়ে শোনালেন অশোক বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন আধুনিক গান, শিল্পী শ্যামাপ্রসাদ দাস, গানের কথা লিখেছেন জটিলেশ্বর মুখোপাধ্যায়।

এতক্ষণ আধুনিক গান শুনলেন শ্যামাপ্রসাদ দাসের কণ্ঠে। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশ সেবা ও জনসেবার আজ ২৫ বছর পূর্তি। ২০০১-এর ৭ই অক্টোবর থেকে গুজরাতের মুখ্যমন্ত্রী এবং পরবর্তী সময়ে ২০১৪-এর ২৬ মে থেকে প্রধানমন্ত্রী হিসেবে ২৫ বছর ধরে নিরবচ্ছিন্নভাবে জনসেবায় নিজেকে আত্মনিয়োগ করেছেন শ্রী মোদী। এই উপলক্ষে আজ বিভিন্ন জনমুখী কর্মসূচির আয়োজন করা হয়েছে। সরকার ২০২৫ সালের বিকশিত ভারত রোজগার আজীবিকা মিশন গ্রামীণ বা ভিবিজি রামজি আয়নের আওতায় অনুমোদিত কাজের তালিকা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে। নতুন গ্রামীণ কর্মসূচির রূপরেখার অধীনে মোট ৩৭৫ ধরনের কাজকে অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, নতুন তালিকায় আগের ২৬৬টি কাজের তুলনায় ৪১% বেশি কাজকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০২০ সালের ১০ই ডিসেম্বর দক্ষিণ চব্বিশ পরগনার সিরাকোলে বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ তৃণমূল কংগ্রেস নেতা জেলবন্দী জাহাঙ্গীর খানকে যুক্ত করেছে। এই নিয়ে এই মামলায় মোট ৪ জনকে গ্রেপ্তার দেখানো হল। এর আগে তৌসিফ আহমেদ, আরিফ হোসেন, আনিসুর রহমান নামে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ২টি আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছিল। নাড্ডার কনভয় হামলায় এদের কি ভূমিকা ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর কাজে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর নির্বাচন কমিশনের তত্ত্বাবধানেই কাজ করবে। ভোটার তালিকা সংশোধন নিয়ে নানা প্রশ্নের আবহে গতকাল এক বিবৃতি প্রকাশ করে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে তারা। জানানো হয়েছে, ১৯৫০-এর জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী নির্বাচন কমিশনের নির্দেশ মেনেই এসআইআর এর সমস্ত কাজ হবে। একই সঙ্গে বাদ পড়ে যাওয়া যোগ্য ভোটারদের জন্যও পদ দেখিয়েছে সিইও দপ্তর। এসআইআর ২০২৬-এর অনুপস্থিত, স্থানান্তরিত, মৃত ও বাদ পড়া ভোটারদের তালিকায় কোনো যোগ্য ভোটারের নাম থাকলে তিনি অনলাইনে বা সংশ্লিষ্ট বিএলও সঙ্গে যোগাযোগ করে ফর্ম ৬ জমা দিয়ে নাম অন্তর্ভুক্তির আবেদন করতে পারবেন। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগরে দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া গতকাল শান্তিপূর্ণভাবে উপনির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নন্দীগ্রামে ৮০.৮৯ এবং রেজিনগরে ৮০% ভোট পড়ার খবর মিলেছে। পশ্চিমবঙ্গে মাদ্রাসা শিক্ষা কমিশন তুলে দিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল জানিয়েছেন, মাদ্রাসা শিক্ষা কমিশনকে স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। ফলে মাদ্রাসায় যাবতীয় নিয়োগ এখন থেকে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমেই হবে। রাজ্যের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী ক্ষুদিরাম টুডু জানিয়েছেন, এর ফলে মাদ্রাসায় শিক্ষক নিয়োগ প্রক্রিয়া হবে আরও স্বচ্ছ ও নিরপেক্ষ। রাজ্য পুলিশের মহানির্দেশক সিদ্ধেনাথ গুপ্তার চাকরির মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের এই সংক্রান্ত প্রস্তাবে সায় দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা নিয়োগ সংক্রান্ত কমিটি। এর ফলে আগামী বছরের এপ্রিলের শেষ পর্যন্ত রাজ্য পুলিশের শীর্ষ পদে বহাল থাকছেন সিদ্ধেনাথ গুপ্তা। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে এবিভিপি ও এসএফআইয়ের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে গতকাল ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন পড়ুয়া আহত হয়েছেন। আহতদের রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। জানা গেছে, দলীয় কর্মীকে মারধরের অভিযোগে দুপক্ষের মধ্যে প্রথমে বচসা বাঁধে, পরে তা রণক্ষেত্রের রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় জুড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট অপারেশন প্রহার চালিয়ে সাইবার অপরাধের বিরুদ্ধে বড় ধরনের সাফল্য পেয়েছে। নিয়ামতপুর হরিজনপাড়ায় এই চক্রের অন্যতম মূল মাস্টারমাইন্ড শুভম সাউ সহ শতাধিক অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ঝাড়খণ্ডের জামতারা আদলে গড়ে ওঠা এই অপরাধ চক্রে নতুন যুবকদের ভুয়ো সিম ও মোবাইল দিয়ে জালিয়াতির প্রশিক্ষণ দেওয়া হতো। পুলিশের নজর এড়াতে হরিজনপাড়ার ঘরে ঘরে বসানো হয়েছিল ৩৬০ ডিগ্রি সিসিটিভি ক্যামেরা। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অবশেষে এই চক্রের মূল পাণ্ডাকে আসানসোল পুলিশ গ্রেপ্তার করল। হুগলি জেলা পরিষদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুমন দাসকে ঘুষ নেওয়ার অপরাধে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা। পোলবার এক ঠিকাদার মুক্তারাম ঘোষের কাছে ২ লক্ষ টাকার বেশি তিনি ঘুষ চান বলে অভিযোগ। এরপরই ওই ঠিকাদার অভিযোগ জানালে রাসায়নিক লাগিয়ে কিছু টাকা সুমনকে দেওয়া হয়। টাকা নিতেই হাতে নাতে ধরা পড়েন ওই ইঞ্জিনিয়ার। আজ ভোররাত থেকে চুঁচুড়ায় ইঞ্জিনিয়ারের বাড়িতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের ট্রলার থেকে বিপুল পরিমাণ মদ উদ্ধার হয়েছে। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ট্রলারের মাঝি ও এক খালাসিকে। জানা গেছে, রাতের অন্ধকারে অক্ষয়নগর থেকে ট্রলারে মদের বোতল তোলার পর চণ্ডীপুরে কালনাগিনী নদী দিয়ে যাওয়ার সময় পুলিশ সেটিকে আটক করে। উদ্ধার হয় ৭৭৬টি দেশি বিদেশি মদের বোতল। পূর্ব বর্ধমানের ৭ নম্বর রাজ্য সড়কের পোলেমপুর নাকা চেকিং এর সময় বিপুল পরিমাণ গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্ধমানের মালির বাগানের বাসিন্দা শেখ নাসিরুদ্দিন এই বোতল গাঁজাগুলি নিয়ে যাচ্ছিল।
স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর গ্রামীণ সংবাদ দুপুর ১২টা বেজে ৩০ মিনিটে।

শুনলেন উর্দু অনুষ্ঠান আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ দুটি অনুষ্ঠান, শুরুতে শুনবেন বসন্ত মুখার্জির রাগে সরোদ, শিল্পী অভিষেক লাহিড়ি। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন অরিন্দম চক্রবর্তী। এরপর শুনবেন টোরি রাগে খেয়াল, দ্বৈতকণ্ঠে নীলাঞ্জনা দত্ত এবং শীলাঞ্জনা দত্ত। শিল্পীদের তবলায় সহযোগিতা করেছেন সুদীপ চক্রবর্তী এবং হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়। শুরুতে বসন্ত মুখার্জির রাগে সরোদ, এরপর টোরি রাগে শুনবেন খেয়াল।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুরুতেই শুনলেন বসন্ত মুখার্জির আগে সরোদ শিল্পী অভিষেক লাহিড়ি, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন অরিন্দম চক্রবর্তী। এরপর শুনলেন তরির আগে খেয়াল দ্বৈতকণ্ঠে নীলাঞ্জনা দত্ত এবং শীলাঞ্জনা দত্ত, শিল্পী যুগলকে তবলায় সহযোগিতা করেছেন সুদীপ চক্রবর্তী এবং হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনছিলেন তবলা শিল্পী সমীর চট্টোপাধ্যায়, তাল রূপক এবং হারমোনিয়াম সঙ্গতে সনাতন গোস্বামী। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1000 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভে। স্টুডিওর ঘড়িতে 5:20 এখন শুনবেন উর্বশী উপস্থাপনায় শর্মিষ্ঠা ভট্টাচার্য।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন ছায়াছবির গান। প্রথম গানটি শুনবেন ইজাজের ছায়াছবি থেকে আশা ভোঁসলের কণ্ঠে, শিল্পী গুলজারের কথা এবং সুর শিল্পী আর ডি বর্মন।

ইজাজত ছায়াছবি থেকে শুনলেন আশা ভোঁসলের কণ্ঠে গান। এরপরের গানটি শুনুন হামদোনো ছায়াছবি থেকে, মোহাম্মদ রফি এবং আশা ভোঁসলের দ্বৈত কণ্ঠে।

শুনলেন মোহাম্মদ রফি এবং আশা ভোসলের দ্বৈত কণ্ঠে গান হামদোনো ছায়াছবি থেকে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দূরদর্শী নীতি এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে 2047 সালের মধ্যে ভারত উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার স্বপ্ন পূরণ করবে। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লির সেবাতীর্থে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশনস অ্যাসোসিয়েশন বোর্ডের সদস্যদের সঙ্গে মত বিনিময় করেছেন। রেপো রেট বৃদ্ধির ফলে ব্যাংক ঋণ নেবার প্রবণতা কিছুটা কমলেও দেশের সামগ্রিক অর্থনৈতিক বৃদ্ধিতে বিশেষ কোনো প্রভাব পড়বে না বলে আরবিআই আজ জানিয়েছে। ফরাসি বিজ্ঞানী হেনরি কাগান এবং জাপানি বিজ্ঞানী কেনসো

0: ওয়াই 2026 সালের রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন। প্যারালিম্পিক চ্যাম্পিয়ন প্রমোদ ভগত এবং ভাবিনা প্যাটেল এশিয়ান প্যারাগেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় দলের পতাকা বহন করবেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দূরদর্শী নীতি এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে 2047 সালের মধ্যে ভারত উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার স্বপ্ন পূরণ করবে। আজ নতুন দিল্লিতে বিকশিত ভারত সংকল্প সভায় ভাষণে তিনি বলেন, এক সময় যে দেশকে নীতি পঙ্গুত্বের জন্য সমালোচনা করা হতো, আজ সেই ভারত তার ক্রমবর্ধমান শক্তি ও ঘুরে দাঁড়ানোর ক্ষমতার জন্য বিশ্বজুড়ে আলোচিত হচ্ছে। গত 12 বছরে পরিস্থিতি সম্পূর্ণ পরিবর্তন হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অতীতে যেখানে আমদানি বাড়ানোর চেষ্টা করা হতো, আজ ভারত সেখানে রপ্তানির ক্ষেত্রে নতুন রেকর্ড গড়ছে। তিনি জানান, দেশ একসময় নিজের প্রয়োজনের মোবাইল ফোন বিদেশ থেকে আমদানি করত, আজ মেড ইন ইন্ডিয়া বা ভারতে তৈরি মোবাইল ফোন বিশ্ববাজারে জোরালো স্থান করে নিয়েছে।
1: ভারত কে রেজিলিয়েন্স কি চর্চা হতি, পলিসি প্যারালাইসিস কি চর্চা হতি থি, আর আজ রিফর্মস এক্সপ্রেস কি চর্চা হতি। তব ইম্পোর্ট বাড়ানে কে রাস্তে খোঁজে জাতে থে, আর আজ এক্সপোর্ট কে নয় রেকর্ড বন রহে হ্যায়। তব হম আপনি জরুরত কে মোবাইল ফোন ভি ইম্পোর্ট করতে থে, আর আজ মেড ইন ইন্ডিয়া মোবাইল ফোন কা জলবা হ্যায়। তব পুরে ভারত মে ব্ল্যাকআউট ये ग्लोबल हेडलाइन बनती थी, और आज भारत की सोलर पावर कैपेसिटी के चर्चे होते हैं।
0: ভারতের এই রূপান্তরের আরেকটি বড় উদাহরণ হিসেবে কৃষিক্ষেত্রকে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। তিনি জানান, 2015 থেকে 2025 পর্যন্ত এই দশকে স্বাধীনতার পর থেকে কৃষিক্ষেত্রে সবচেয়ে বেশি বিকাশ লক্ষ্য করা গেছে, যা অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। প্রধানমন্ত্রী জানান, জম্মু ও কাশ্মীর থেকে অনুচ্ছেদ 370-এর বাধা চিরতরে দূর করা হয়েছে, নকশালবাদকে দমন করা সম্ভব হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করে তাদের মূল ঘাঁটিতে আঘাত হানা হচ্ছে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির সেবাতীর্থে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশনস অ্যাসোসিয়েশন বা জিএসএমএ বোর্ডের সদস্যদের সঙ্গে মত বিনিময় করেছেন। জিএসএমএ হল বিশ্বজুড়ে মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা এবং এ সংক্রান্ত বিভিন্ন শিল্পকে নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংস্থা। ইন্ডিয়া মোবাইল কংগ্রেস 2026-এর আগে এই বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তিকে সর্বজনীন ও সুস্থায়ী উন্নয়নের হাতিয়ার হিসেবে গড়ে তুলতে হবে। সমাজের কোনো অংশই যাতে পিছিয়ে না পড়ে সেই লক্ষ্যে সবার জন্য প্রযুক্তি নিয়ে আসা অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রী বিকাশশীল দেশগুলির রূপান্তরে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের ভূমিকার কথা তুলে ধরেন। এছাড়া ক্রমবর্ধমান ডিজিটাল ও সাইবার জালিয়াতি মোকাবিলায় প্রযুক্তিভিত্তিক সমাধানের আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার প্রধান হিসেবে অবিচ্ছিন্নভাবে 25 বছরের জনসভা পূর্ণ করেছেন। এই মাইল ফলক স্পর্শ করায় তাকে অভিনন্দন জানিয়েছেন জাপান, নাইজেরিয়া, ডোমিনিকা এবং বেলজিয়ামের শীর্ষ নেতারা। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি তার নেতৃত্বে প্রশংসা করে বলেছেন যে তাঁর অবদান কেবল ভারতের উন্নয়নই নয়, আন্তর্জাতিক মঞ্চেও ভারতের মর্যাদা বাড়িয়েছে। বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার প্রধানমন্ত্রীর দীর্ঘ 25 বছরের অবিচ্ছিন্ন নেতৃত্বকে অভিনন্দন জানিয়েছেন। নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনুবু এই 25 বছরের নিরবচ্ছিন্ন নেতৃত্বকে গণতন্ত্রের ক্ষেত্রে একটি বিরল সাফল্য বলে বর্ণনা করেছেন। ডোমিনিকার প্রধানমন্ত্রী রুজভেল্ট স্কারিটো প্রধানমন্ত্রী মোদীকে অভিনন্দন জানিয়েছেন। কৃষ্ণসাগরে সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারত। নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, এই ধরনের আক্রমণ বাণিজ্যিক জাহাজের চলাচল এবং নাবিকদের উপর বড় ধরনের হুমকি ডেকে আনছে। তিনি বলেন,
2: कल से लेके आज तक हमने देखा है कि 4 जहाजों पर अटैक हुई है। इस हमले की हम घोर निंदा करते हैं। इससे हमारे जो वाणिज्य की नौ परिवहन है, साथ में जो हमारे नाविक समुदाय के लोग हैं, उनको खतरे के दायरे में लाया जा रहा है। पहला जहाज MV रायोद मामादोव, ये भी ब्लैक सी में इस पर अटैक हुई, जिसमें 3 भारतीय नागरिक थे। उसमें से 1 भारतीय नागरिक को चोट पहुंची और उनको वहां पर अस्पताल में उनका उपचार चल रहा है।
0: এছাড়া টোগোর পতাকাভাই আলফা ওয়াতান নামের আরও একটি জাহাজও গতকাল আক্রমণের শিকার হয়েছে। উত্তেজনা প্রশমিত করতে এবং এই অঞ্চলে দ্রুত শান্তি ফিরিয়ে আনতে ভারত আবারও আলাপ আলোচনা ও কূটনীতির ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছে। বিদেশ মন্ত্রকের পশ্চিম বিষয়ক সচিব সিবি জর্জ নতুন দিল্লিতে ইতালির বিদেশ মন্ত্রকের G7 G20 এবং আন্তর্রাষ্ট্রীয় সন্ত্রাস দমন বিভাগের অধিকর্তা পাওলো মারির সঙ্গে বৈঠক করেছেন। এই সফরে পাওলো মারি ভারত ইতালি যৌথ সন্ত্রাস দমন কর্মগোষ্ঠীর ষষ্ঠ বৈঠকে সহ সভাপতিত্ব করবেন। বৈঠকে দুই দেশের পক্ষ থেকেই সব ধরনের সন্ত্রাসবাদের তীব্র নিন্দা করা হয়েছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR News কলকাতাতে। ভারতীয় রিজার্ভ ব্যাংক

0: জানিয়েছে, রেপো রেট 0.25% বৃদ্ধির ফলে ব্যাংক ঋণের গতি কিছুটা কমলেও দেশের সামগ্রিক অর্থনৈতিক বৃদ্ধিতে বিশেষ কোনো প্রভাব পড়বে না। রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, ব্যাংক ঋণের বৃদ্ধি আগামী দিনেও বেশ মজবুত থাকবে এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে সহায়তা করে যাবে। ঋণের গতিতে সামান্য ওঠানামা অর্থনীতিকে কোনোভাবেই প্রভাবিত করবে না বলেও জানান তিনি। গভর্নর বলেন, রিজার্ভ ব্যাংকের সমস্ত সিদ্ধান্ত মূলত দেশের বিকাশ ও মূল্যবৃদ্ধির পরিস্থিতির উপর নির্ভর করবে, তবে আন্তর্জাতিক পরিস্থিতির উপরও নজর রাখা হবে। শ্রী মালহোত্রা আরও জানান, পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা ছড়ানো, অপরিশোধিত খনিজ তেলের আন্তর্জাতিক দামে ওঠানামা, উন্নত দেশগুলিতে বন্ডের সুদের হার বৃদ্ধি এবং মার্কিন ডলারের দাম বেড়ে যাওয়ার কারণে বিশ্ব অর্থনীতি ও শেয়ার বাজারে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশ্বের বড় বড় কেন্দ্রীয় ব্যাংকগুলিও তাদের সুদের নীতি আরও কড়া করতে পারে বলে তিনি জানান। জিএসটি পরিষদের 57তম বৈঠক আগামীকাল নতুন দিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সভাপতিত্বে এই বৈঠকে জিএসটি সংক্রান্ত বিবাদ মেটানো এবং ইনপুট ট্যাক্স ক্রেডিটের প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে নীতিগত সংস্কার নিয়ে আলোচনা হবে। খরিফ মরশুমে উৎপাদন বৃদ্ধি, অনুকূল আবহাওয়া এবং বাজারে নতুন পেঁয়াজ আসা শুরু হওয়ায় দেশে পেঁয়াজের যোগান আরও বেড়েছে। কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, যোগান বৃদ্ধির ফলে দেশের বিভিন্ন পাইকারি ও খুচরো বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং রাজস্থানের মতো প্রধান উৎপাদনকারী রাজ্যগুলি থেকে যেমন নতুন খরিফ পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে, তেমনি মজুত পেঁয়াজ থেকেও বাজারে চাহিদা মেটানো হচ্ছে। আগামী সপ্তাহগুলিতে এই রাজ্যগুলি থেকে পেঁয়াজের যোগান আরও বাড়ার সম্ভাবনায় উৎসবের মরশুমে বাজারে পেঁয়াজ উপযুক্ত মূল্যে মিলবে বলে আশা করা হচ্ছে। উৎসবের মরশুমে পশ্চিমবঙ্গ সরকার ভর্তুকি মূল্যে সাধারণের মধ্যে পেঁয়াজ বিক্রি শুরু করেছে। নাফেডের মাধ্যমে মহারাষ্ট্রের নাসিক থেকে পেঁয়াজ কিনে 35 টাকা কেজি দরে সাধারণের মধ্যে বিক্রি করা হচ্ছে বলে কৃষি বিপণন দপ্তর সূত্রে জানা গিয়েছে। বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল অমরপ্রীত সিং আজ বলেছেন, ভারতীয় বিমানবাহিনী এখন নির্দিষ্ট যুদ্ধ সরঞ্জাম বা প্ল্যাটফর্ম কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি থেকে সরে এসে সক্ষমতা কেন্দ্রিক কৌশলের দিকে মনোযোগ দিচ্ছে এবং একই সঙ্গে বিভিন্ন কার্যক্রম উপাদানগুলোর মধ্যে সমন্বয় সাধনের উপর বিশেষ জোর দিচ্ছে। নতুন দিল্লি সুব্রত পার্কে বিমানবাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় তিনি একথা বলেন। উল্লেখ্য, আগামীকাল বিমানবাহিনী দিবস উদযাপিত হবে। ফরাসি বিজ্ঞানী হেনরি কাগান এবং জাপানি বিজ্ঞানী কেনসো সোয়াই 2026 সালে রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন। অণুর গঠন ও রাসায়নিক বিক্রিয়ায় যুগান্তকারী আবিষ্কারের জন্য তাঁদের এই পুরস্কার দেওয়া হয়েছে। প্রকৃতিতে প্রাণের সৃষ্টির সময় কেন শুধু নির্দিষ্ট কিছু অণু তৈরি হয়, বিজ্ঞানীরা এতদিন এর উত্তর খুঁজছিলেন। এই দুই বিজ্ঞানী রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে গবেষণাগারে নিখুঁতভাবে নির্দিষ্ট অণু তৈরির পদ্ধতি আবিষ্কার করে সেই রহস্য সমাধান করেছেন। ওষুধ তৈরি এবং আধুনিক রসায়নে এই আবিষ্কারের বিরাট ভূমিকা রয়েছে। পুরস্কারের 1,20,00,000 সুইডিশ ক্রোনা এই দুই বিজ্ঞানীর মধ্যে ভাগ করে দেওয়া হবে। ইয়েমেনে সংঘর্ষও তীব্র হয়েছে। হুথি বিদ্রোহীরা আজ সকালে সৌদি আরব ও ইয়েমেনের সরকারি এলাকায় ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। রিয়াদের কিং খালিদ বিমানবন্দর এবং আভা বিমানবন্দরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ফলে বিমান চলাচল ব্যাহত হয়। তবে সৌদি জোট দাবি করেছে, তারা কয়েকটি ক্ষেপণাস্ত্র মাঝপথে ধ্বংস করে দিয়েছে। এদিকে ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরেও 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। প্যারালিম্পিক চ্যাম্পিয়ন প্রমোদ ভগত এবং ভাবিনা প্যাটেল এশিয়ান প্যারাগেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় দলের পতাকাবাহক হিসেবে নেতৃত্ব দেবেন। আগামী 18-24 অক্টোবর জাপানের আইচি নাগুয়ায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সমগ্র এশিয়ার অ্যাথলিটরা এতে অংশ নিচ্ছেন। প্যারা ব্যাডমিন্টন তারকা প্রমোদ ভগত 2014-2023 সালের মধ্যে এশিয়ান প্যারাগেমসে 2টি সোনা এবং 4টি ব্রোঞ্জ সহ মোট 6টি পদক জিতেছেন। অন্যদিকে প্যারা টেবিল টেনিস খেলোয়াড় ভাবিনা প্যাটেল 2018-2023 সালের মধ্যে 1টি রূপো এবং 1টি ব্রোঞ্জ সহ 2টি এশিয়ান প্যারাগেমস পদক জয় করেছেন। ভারতের কৃষ্ণ প্রসাদ গারাগা এবং পৃথিবী কৃষ্ণমূর্তি রায়ের জুটি ফিনল্যান্ডের ভান্তা আর্কটিক ওপেন সুপার 500 ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের ডাবলসে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দূরদর্শী নীতি এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে 2047 সালের মধ্যে ভারত উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার স্বপ্ন পূরণ করবে। প্যারালিম্পিক চ্যাম্পিয়ন প্রমোদ ভগত এবং ভাবিনা প্যাটেল।
1: নমস্কার, आकाशवाणी से विश्व दर्पण के साथ मैं प्रशांत कुमार। मुख्य समाचार। भारत ने काला सागर क्षेत्र में वाणिज्यिक जहाजों पर हुए हमलों की निंदा की। कहा, भारत रूस यूक्रेन संघर्ष के समाधान के लिए दोनों देशों से बातचीत कर रहा है। रूस ने यूक्रेन संघर्ष के समाधान में योगदान देने की भारत की तत्परता के लिए आभार व्यक्त किया। भारत ने कहा यूरोपीय मुक्त व्यापार संघ के साथ साझेदारी से 10 लाख नए रोजगार सृजित होंगे और प्रौद्योगिक

শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। লতা মঙ্গেশকর এবং মান্নাদের দ্বৈত কণ্ঠে গানটি ছায়াছবি জ্যোতি থেকে। এবারে শুনবেন মুকেশের কণ্ঠে গান। গানটি শুনবেন আন্দাজ ছায়াছবি থেকে, গীতিকার মজরোশ এবং সুরকার নশাদ।

শুনছেন হিন্দি ছায়াছবির গান। পরের গানটি শুনুন পুনম ছায়াছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে। গীতিকার শিল্পী হসরত জয়পুরী এবং সুরকার শিল্পী শঙ্কর জয়কিষণ।

শুনলেন গানটি, মান্না দে এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে উজালা ছায়াছবি থেকে।

শুনলেন গানটি আশা ভোঁসলে এবং কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে পরায়াধন ছায়াছবি থেকে। এবারে শুনবেন হিন্দি ছায়াছবির গানে মোহাম্মদ রফির কণ্ঠে গান ছায়াছবি পতঙ্গ। গীতিকার শিল্পী নীরজ এবং সুরকার শিল্পী শঙ্কর জয়কিষণ।

और प्यार हो गया ई छायाछवि থেকে শুনলেন নুসরাত ফতেহ আলী খানে কণ্ঠে গান। শুনছেন হিন্দি ছায়াছবির গান, এবারের গানটি শুনবেন সৈলাব ছায়াছবি থেকে। সৈলাব ছায়াছবি থেকে সুদেশ ভোঁসলে, মঙ্গল সিং এবং অনুপমা এদের সমবেত কণ্ঠে জাভেদ আখতারের কথা এবং বাপ্পি লাহিড়ির সুরে আজকের হিন্দি ছায়াছবির শেষ গান।

শুনলেন হিন্দি ছায়া ছবির গান, শেষ গানটি শুনলেন সুদেশ ভোঁসলে, মঙ্গল সিং এবং অনুপমার সমবেত কণ্ঠে সৈলাব ছায়াছবি থেকে। এতক্ষণ শুনলেন হিন্দি ছায়াছবির গান আকাশবাণী কলকাতার সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দেব আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ মূলত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। আগামীকাল দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.০ ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি বেশি। বাতাসে

আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ ছিল 90% এবং সর্বনিম্ন পরিমাণ ছিল 75%। এরপর আজকে গত 24 ঘন্টায় অর্থাৎ 6ই অক্টোবর 2026 রাত 8:30 থেকে 7ই অক্টোবর 2026 রাত 8:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 0.47 মিলিমিটার। এরপর 7ই অক্টোবর রাত 8:30 পর বৃষ্টিপাতের পরিমাণ হয়েছে 0.47 মিলিমিটার। পশ্চিমবঙ্গে নদী ও সমুদ্র উপকূল অঞ্চলে যেসব মৎস্যজীবী বন্ধুরা মাছ ধরতে যান, তাদের জন্য একটি আকস্মিক জলোচ্ছ্বাস বা উত্তাল তরঙ্গ ও জলস্রোতের সতর্কতামূলক বার্তায় জানানো হয়েছে যে আগামী 8ই অক্টোবর 2026 রাত 8:30 পর্যন্ত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে সমুদ্রের ঢেউয়ের স্ফীত তরঙ্গ 16.0 থেকে 19.0 সেকেন্ড সময়কালে 1.3 থেকে 1.9 মিটার পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং আগামী 8ই অক্টোবর রাত 8:30 পর্যন্ত মৎস্যজীবী বন্ধুদের এই উত্তাল ঢেউয়ের কারণে অত্যন্ত সতর্কতার সঙ্গে নৌকা চালাতে জানানো হচ্ছে এবং অন্যান্য বিষয়ের প্রতিও যথাযথ যত্ন নিতে জানানো হচ্ছে। জানিয়ে দিলাম আবহাওয়ার খবর।

এখন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং সঞ্চিতা প্রচার তরঙ্গের বৃহস্পতিবার 8ই অক্টোবর 2026 এর অনুষ্ঠান সূচি। প্রথমে গীতাঞ্জলি। গীতাঞ্জলিতে সকাল 6টায় শুনবেন সুভাষিত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস, এরপর কৃষি সুপারিশ, 6:40 আপনার স্বাস্থ্য, কথিকা হার্টের সমস্যা হলে কি কি লক্ষণ দেখা দেয় এই নিয়ে বলবেন সিদ্ধার্থ মানি, 6:45 প্রাত্যহিকী, উপস্থাপনায় সুধাপা চট্টোপাধ্যায় ও ত্রিদীপ চট্টোপাধ্যায়, 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী মৌসুমী বাগচি, 8:00 জানা অজানা, কথিকা মহলানবিশ রামানুজন সংবাদ পর্ব 3 বলবেন অধ্যাপক সমীর সাহা, 8:05 নজরুলগীতি উদয় বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, 8:20 উত্তরণ। স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আসা এই অনুষ্ঠানে দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম পল্লব হালদারের সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়, শুনবেন দ্বিতীয় পর্ব। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী ওস্তাদ আরশাদ আলী খান, 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, 9:25 জেলার চিঠি হাওড়া জেলা থেকে পাঠিয়েছেন সর্বাণী সাহা, 9:30 গানে গানের পরবর্তী অংশ, 10:00 গানের ভেলা উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার, 11:00 যুববাণীর অনুষ্ঠান চলতে চলতে উপস্থাপনায় সৌরিক ঘোষ ও সম্পূর্ণা চক্রবর্তী, 12:00 আধুনিক গান মান্না দের কণ্ঠে, 12:15 দোতারা শিল্পী কৃষ্ণকান্ত নন্দী, 12:33 কৃষক বন্ধুদের জন্য জল হাওয়ার খবরের পর গ্রামীণ যুবাদের জন্য অনুষ্ঠান নতুন গ্রাম জেলা নদিয়া থেকে বিশেষ অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন তুহিন চট্টোপাধ্যায়, 1:00 নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত, 1:45 মহিলা মহল লাইভ অনুষ্ঠানে শুনবেন ডাক্তারি পরামর্শ উপস্থাপনায় রীনা গড়াই দত্ত, 2:30 বাংলা আধুনিক গান। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন। বিশেষ অনুষ্ঠান স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সঞ্জয় হাজরা, এরপর অ্যাডভেঞ্চার স্পোর্টস উপস্থাপনায় রক্তিম বরণ ময়রা, 5:30 বিদ্যার্থীদের জন্য নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান নিয়ে আলোচনায় কলস উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সৈকত গঙ্গোপাধ্যায় ও সঙ্গে 2 শিক্ষার্থী, 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি সন্ধ্যা সরেন ও সহশিল্পীবৃন্দ, 6:15 ইস্ট বেঙ্গল বনাম মোহনবাগানের IFA শিল্ডের ফাইনাল খেলার বাংলা ধারাভাষ্যের সরাসরি সম্প্রচার। অ্যাপে শুনবেন

PM Street Vendors Atmanirbhar Nidhi Scheme. ছটা বেজে পনেরো মিনিটে সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশে শুনবেন কথিকা, বলবেন বৈদ্যনাথ হাঁসদা, তারপর লোকগীতি, প্রথমে শিল্পী চন্দ্রা মুর্মু ও সহশিল্পী বৃন্দ, এরপর কানুরাম সরেন এবং শেষে কাপুমণি হেমব্রম ও সহশিল্পী বৃন্দ। ছটা বেজে আটত্রিশ মিনিটে কৃষক বন্ধুদের জন্য জল হাওয়ার খবরের পর কিষাণ বাণী, বিষয় প্রাকৃতিক কৃষিতে প্রাণী পালনের গুরুত্ব। ডক্টর সুকান্ত বিশ্বাসের সাক্ষাৎকার গ্রহণ করেছেন সুব্রত চক্রবর্তী। সাতটা বেজে দশ মিনিটে রামায়ণ গান, পরিবেশনায় সুবল চন্দ্র দাস ও সহশিল্পী বৃন্দ। সাতটা বেজে তিরিশ মিনিটে সমীক্ষা, সঞ্চয়িতা ও অ্যাপে উভয় প্রচার তরঙ্গে শুনবেন। রাত আটটায় সেবা সংকল্প অভিযান, সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ অনুষ্ঠান। আটটা বেজে পনেরো মিনিটে অনুরোধের আসর, সব ধরনের বাংলা গানের। আটটা বেজে তিরিশ মিনিটে অন্বেষা, প্রথমে বিজ্ঞানের খবর, এরপর কথিকা, কাঠের টেকসই ব্যবহার, এ নিয়ে বলবেন অসীম বসাক। নটায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী ওস্তাদ আরশাদ আলী খান। নটা বেজে তিরিশ মিনিটে নাটক রোহিণী, রচনা বিবেক মৈত্র, প্রযোজনা পরিমল হেমব্রম। দশটায় স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান শ্রবণে স্বাস্থ্য, বিষয় বিশ্ব দৃষ্টি দিবস, এবং এরপর ডেঙ্গু মোকাবিলা কিভাবে সম্ভব, রচনা রূপময় কোলে। দশটা বেজে তিরিশ মিনিটে উদয় বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে নজরুলগীতি, দশটা বেজে পঞ্চাশ মিনিটে লোকগীতি শম্পা গুণ্ডুর কণ্ঠে। রাত এগারোটা বেজে দশ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা, শিল্পী হিন্দুল মজুমদার। গীতাঞ্জলির পর এরপর সঞ্চয়িতা প্রচার তরঙ্গ। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল ছটা বেজে পনেরো মিনিটে সুবদ্ধ সঙ্গীত, খেয়াল শিল্পী রাকা মুখোপাধ্যায়। ছটা বেজে পঁচিশ মিনিটে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মৌসুমি বাগচি। ছটা বেজে পঁয়ত্রিশ মিনিটে রামচরিত মানস পর্ব দুশো সাতান্ন। ছটা পঁয়তাল্লিশে রজনীকান্তের গান ইন্দ্র সরকারের কণ্ঠে। সাতটা বেজে দশ মিনিটে যুববাণী অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় সঞ্জিদা সুলতানা। আটটা বেজে তিরিশ মিনিটে আধুনিক গান, শিল্পী উদয় বন্দ্যোপাধ্যায়। আটটা পঞ্চাশে দোতারা, শিল্পী কৃষ্ণকান্ত নন্দী। নটা দশে রাজধারা, উপস্থাপনায় জ্যোতিপ্রসাদ। দশটা পনেরো আঞ্জুমান, উপস্থাপনায় সরফরাজ আহমেদ। এগারোটায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বেহালা, শিল্পী শম্পা চৌধুরী। এরপর খেয়াল, শিল্পী ওস্তাদ আরশাদ আলী খান। বারোটায় সুরভি। বারোটা বেজে কুড়ি মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়। একটা দশে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান এবং দুটো বেজে তিরিশ মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানে তবলা, শিল্পী হিন্দুল মজুমদার।

সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী মৌসুমী বাগচি, 5:20 উর্বশী উপস্থাপনায় প্রীতি মুরারকা, 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা, 6:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী উস্তাদ আরশাদ আলী খান, 7:10 মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসেবামূলক গৌরবময় কাজের 25 বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ ধারাবাহিক অনুষ্ঠান। এই বিশেষ পর্বে তুলে ধরা হবে এই সময়কালে তাঁর উদ্যোগে গৃহীত বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি, যুগান্তকারী সংস্কারমূলক পদক্ষেপ এবং দেশ গঠনে নেওয়া ঐতিহাসিক সিদ্ধান্ত ও কর্মযজ্ঞের আলোচনা। 7:45 দর্পণ, 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান সিং অ্যালং উপস্থাপনায় অঙ্কিতা সেন এবং রাত 11:10 হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম আকাশবাণীর গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের 8 অক্টোবরের বিভিন্ন অনুষ্ঠানগুলির বিষয়।